শ্রোতাবন্ধু, এ হচ্ছে এফএম শহীদ বিদ্যাস্মিক ন আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছন্তি ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। বন্দনার এথর কণ্ঠশিল্পী কুমার বাপি, গীত রচনা নিমাই মহান্তে।

0: এনিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের প্রোডাকশন,
1: আচ্ছা,
0: ওনা প্রোডাকশন দায়িত্বে আলিন দুন হাম মেনা কালিনে টোটাল ডিস্ট্রিক্ট রেনা যাহা প্রোডাকশন আলিন ওনা ডাইরেক্টর অফিস তেলিন এমে,
1: যোগা যতন মা আড়ি গান পড়াক কানা নেলক কানা দাগ দিন তো এনখান আড়ি গান অসুবিধা হয়ুক কানা এনখান নোয়া কো লাগিদ আবিন চেদ বিন মেনা চেদ লেকা কো যোগা যতন কা চাষি হপন কো?
0: আচ্ছা আচ্ছা, আড়ি ভাগি কথা কাম গিয়া নোয়া দো না মেন তো যেমন আবন মানমি কো যেমতি দাগ রে বল হদক কানা অঙ্কা গে উঙ্কু যেতে গিয়া আবন হা ডাঙ্গরি মেরম কো বো দহো কাক পা উঙ্কু হো কো লহদক কানা। আর নিতক দো নেলাবন কমন দো প্রায় ঠন্ডা ওকা নাম না উঙ্কু মেরম কো হবিন নাম কো আসলুক কো জরক তাকোয়া ডাঙ্গরি কো হো অঙ্কা গে ফকর ফকর আকো ওনা দো রাইনাইটিস কো মেতা কানা ওনা দো কমন ফ্যাক্টর কানা না ঠন্ডা যেমতি আবন হা। হ্যাঁ স্যার, আর বাকি নিনা ইন লিয়া জাস্তি বন নেলে যদি ডাঙ্গরি নিতক মান হাবন গুপি কোয়া কি মেরম কো বন গুপি কোয়া সার্দি দাগ করে জাড়ি করে তো আলোক ইদিকুমা চেদা ওনা ইদি লেখান দো আড়িগান চেদ চিকেয়া পাখাপাখি মিটা মিডেং মেরম হুয়েন ডাঙ্গরি হুয়েন ঠন্ডা যদি অত্যধিক হড়ম রে লাগা খান দো মানে উঙ্কু তো বিলো টেম্পারেচার তে কো হেজুগ না মানে পুরো ঠন্ডা জাম কোয়া জুর গে আদো জেনারেল ওকা যেমতি আবন ভাইরাল ফিভার গো মেতা কেনা না আদো ভাইরাল ফিভার হো জাম কোয়া আদো সুর করে যদি ডাক্তারখানা সেন্টার কো মেনা খান দো আদো বন যোগাযোগ জঙ্গে। আর বাংখান দো যদি আবো নঙ্কা দেশি ট্রিটমেন্ট খান দো আপে নোয়া চেদ হো বাঙা ধরা যে ডাঙ্গরি কো পে আগু কে কোয়া আবো যদি নোয়া ইয়ে সুনুম কো মেনা কা বারু সুনুম হুয়ে কি আমার নোয়া চেদ কো মেতা কুইন্ডি সুনুম হুয়ে আরামসে আবো কাটে ললো নক কাতে নহ আবো বন এম নালা কোয়া নোয়া লুতুর লুতুর হুপ রে বো মা কোয়া কিংবা আমার নোয়া ওকা কো মেতা কানা না পুরে বহো ঠেন খন ওনা যে বংশীরা ওকা কো মেতা কানা না দিয়া দিয়াতে অঙ্কাতে চালন ধারি বন এম নালা কোয়া যদি রহত কাতে আবো বন আগু কোয়া আদো শুকলা কপড়া তে জট কাতে হেলা আদো বন আবন এম দাঁড়া কোয়া আবো যেমতি গিদ্রে মানমি কথা যেমতি অঙ্কা গে না হড়ম আদো চেটিকা মানে টেম্পারেচার মেনটেন হয় মানে লুতুর হুপ ওকা বন মেতা কানা লুতুর ফেডাত অনে বন এমা কোয়া তারপরে নয় হা মলম ওকা কানা অনে বন এমা কোয়া আর ওনা মলম ঠেন খনা গে পুরে চাইলম ধারি ওনা বংশীরারে তেত গে মন এমা কোয়া।
1: আচ্ছা
0: আচ্ছা, হয় এনেখান দো জানা। আর তারপরে নিতক কমন রুয়া কো নোয়া ঠন্ডা গে মিটে হা খুব কমন রুয়া তারপরে নিতক দো ডাঙ্গরি কো দো আবো যে মেনা কাও কানা এইচএস বিকিউ ওনা দো নিহাতি ডাঙ্গরি লাগি তো ভ্যাকসিন এম দরকার কানা আর মেরম কো লাগি তো এন্ট্রোটক্সমি মিটে মেনা কা ইএনটি ওকা বন মেতা কানা ওনা দো একদম নিহাতি এম দরকার তারপরে পিপিআর নোয়া ভ্যাকসিন দো নিহাতি দরকার ডাঙ্গরি। ওনকা তিনা দিন দো বাঙা আমার যেমতি ইএনটি বর্ষক বাধা বিন এম দাঁড়া পিপিআর হো অনকা বাধা বিন এম দাঁড়া তেণু ধরা যে মাড়াং রে বিন এমে কে ছ মাস হুই কেন সে বাঙ্গে তেণু ওনা পরে আর হো রিপিটেশন হুই দাঁড়া
1: ছ মাস পরে বিন
0: এম দাঁড়া আরামসে
1: নিতুম আর হো উকু মেরম কো লিন জেল বাড়া কোয়া যে আড়ি জোর কো ঝাড়া
0: ঝাড়া ওনা দো এন্ট্রোটক্সমিয়া হকো মেতা বাখান পিপিআর হকো মেতা পিপিআর তে হকো ঝাড়া এন্ট্রোটক্সমিয়া তে হকো ঝাড়া গে। আর বাকি তাহে না নিতো তো যেহেতু দাগ দিন কানা হালি হালি নয় গাস না ওকা বুত করে অমন কানা হ্যাঁ ওনা কো জম রে হ ইনডাইজেশন তে ঝাড়া দো হুই গে।
1: এখান ওনা কো লাগি রান দো
0: রান দো আদো সুর আবো যাহা না ডাক্তার খানা মেনা কা ওন্ডে খনা গে মন যাহা সরকারি সাপ্লাই মেনা কা তাবনা না ওনা বন এম দাঁড়া কো আর বাখান লোকাল ডাক্তার কো উনি সালা যোগা বিপদ ধারা গিয়া না চেদা সে দাগ দিন হা নিতক আপোহন টেম্পারেচার নিতক নেল কবিন কিছু কিছু নয় হা রাবাং দিন সেটেল লেনখান হা উড়ি গান হা কো নিতক প্রেগনেন্ট রে মেনা কা প্রায় তো হেলা নেল কবি রাবাং দিন কো কে জাস্তি কো গিদ্রা গাতোয়া না তাহলে তো অনাগে আলি নি লেয়া নিতক তো চেদ চিকে না অনে যে আপো ওকা গোড়া না বন তিয়ার আকা চেষ্টা এমা বন গোড়া তো অঙ্কা লসট রে আলোয় তাহেন মানা আর মিটেন সুক্রে যদি সারা ঘাড়ি ওনা লসট রে তাহে না তাহলে উনি তো অটোমেটিক বেমার তেণু অনা সুক্রি গোড়া কো কাটি সাফা দরকার কানা চেষ্টা এবং সুক্রি তো

0: On the occasion of World Heart Day, we have Dr. Basanta Kumar Padhyari from Baripada. Doctor, can tiredness or breathlessness signal heart trouble?
1: Yes, tiredness and breathlessness can sometimes be symptoms of heart problem. That is, thakka ebong dhoi beliba, or this tiredness, breathlessness can occur in anemia, asthma, COPD, and also in anxiety conditions. Jodi breathlessness associated with chest pressure or pain, palpitation, fainting, unusual sweating, dizziness thai, taku gambhir sahakare heart problem achi boli dhoribaku padibo.
0: A public awareness initiative for healthy heart.
2: গীতাঞ্জলি পুনি থরে আপনার স্বাগত। কুয়ারি লাজর কাউরি ছুঁয়ারে তুমি সেদিন গোটাপণে বতুরি যাই, ওঠকু দাঁতরে চাপি পাদর নখরে ভূইরে গার কাটু কাটু কণই কণই চাহুলে তুমি বনহরিণীটে পরি। তুম চাহণি কুলে ভিন্ন এক নাটকর কাহণী, তুম অঠরে খেলু লা নীরব সংলাপ, লাজরে কলিমু মরি, লাজরে কলিমু সরি।

0: শ্রোতবন্ধু, আগকু জারি রয়েছে কার্যক্রম গীতাঞ্জলি। হলে এথর বিজ্ঞাপন।
1: On the occasion of World Heart Day,

এতলাই কার্যক্রম রিলে করে শুনাইল বিবিধ ভারতী প্রসারণ সেবা দিল্লির আকাশবাণী বারিপদা স্টুডিও খড়ি সময় বর্তমান অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিট আসন্ত শুনবা এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ।

0: শ্রোতা বন্ধু, আপনমানে শুনুথিলি এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। আকাশবাণী বারিপদা আসন্তু শুনিবা কার্যক্রম যুববাণী। কার্যক্রমটিকে প্রযোজনা করছেন নাগভূষণ মাঝি, উপস্থাপনায় পলিনা সরঘরিয়া এবং সুনিতা বেরা। তা পূর্ব শুনে নেবা বিজ্ঞাপন।
1: That day we have Dr. Basanta Kumar Padhyari from Baripada. Doctor, can tiredness or breathlessness signal heart trouble?
2: Yes, tiredness and breathlessness can sometimes be symptoms of heart problem. That is, thakka ebong dhoi beliba, or this tiredness, breathlessness can occur in anemia.

0: এই সুন্দর সন্ধ্যাকে আপনার অশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির যুববাণী কার্যক্রম। কার্যক্রম উপস্থাপনায় মু পল্লিনা সরঘরিয়া আর মো সহিত অছন্তি
1: মো সুনিতা বেরা।
0: নমস্কার। যৌবনর নরম ঘাস গালিচারে পাদ দৌ দৌ এক রঙ্গিন প্রজাপতির মন নেই মু উড়ি বুলুথিলি এ ডালরু সে ডালকু এ ফুলরু সে ফুলকু এ পত্ররু সে পত্রকু মনরে ভরি যাইথিলা অনেক স্বপ্ন অনেক আবেগ এবং অনেক অকুহা কথা। সতরে কোন এই সব আবেগ মনরে বাঁধি হয়ে রইপারিব না সতরে কোন সব স্বপ্ন পূরণ হব। বাস্তব অবাস্তবর ছকাপঞ্জা ভিতরে মন কিন্তু মানে না। মন তো সবুবেলে রঙ্গিন প্রজাপতিটিয়ে হয়ে উড়ি বুলুথায়। আসন্তু শুনিবা গীতি কথা রঙ্গিন প্রজাপতি।

শ্রোতাবন্ধু আপনার শুনুলে হিন্দি কথাচিত্র যাহা চারিয়ার কণ্ঠশিল্পী কিশোর কুমার। পরবর্তী কথাচিত্র কহো না প্যার হে কণ্ঠশিল্পী লকি আলী।

নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করছি আজির প্রকৃতি ও পরিবেশ কার্যক্রম। শ্রোতা বন্ধু, সুন্দর সবুজিমা ভরা পৃথিবী আমার মা। এই পৃথিবী পৃষ্ঠরে জৈব মণ্ডলর সৃষ্টি অনন্য। বিভিন্ন প্রকারর বৃক্ষ, লতা ও তৃণরে সুসজ্জিত আমার এই আপনার পৃথিবী অত্যন্ত সুন্দর। সবুজ বনানীর অপরূপ শোভা, তার ফুলর অমোদিত মহক, সুলুসুলু পবনর আরামদায়ক স্পর্শ পক্ষীমানঙ্কর কাকলি প্রাণরে পুলক সৃষ্টি করে। তেবে শ্রোতাবন্ধু, আম চতুর্পাশ্বরে অনেক প্রকারর পশুপক্ষী রয়েছে, আমকু স্পর্শ করুছন্তি। আম দেশ ভারতবর্ষর বিশালতা এবং সবু ক্ষেত্রে বিবিধতা অনেক প্রকারর উদ্ভিদ তৃণ পশুপক্ষী মানুষ নিজ পক্ষে স্থান দিয়েছে। বহু আগরু আমার সবুজিমা ভরা ভারতবর্ষে অবস্থিত ঘঞ্চ জঙ্গলর বিভিন্ন মূল্যবান কাঠ, মশলা, প্রাকৃতিক ঔষধ ও অন্যান্য লাভদায়ক পদার্থ প্রচুর মাত্রায় মিলুথিলা। তেবে শ্রোতাবন্ধু, এই ঘঞ্চ জঙ্গলরে পরিপূর্ণ অরণ্য, তৃণভূমি, নদী, সমুদ্র ও জলাশয়গুলিক বিভিন্ন পশুপক্ষী, সরীসৃপ ও জলচর জীবমানঙ্কর নির্ভয় ও মুক্ত বাসস্থান। এগুলিক আম প্রাকৃতিক পরিবেশ ও পরিসংস্থার বিশিষ্ট অঙ্গ। সেথিপাই শ্রোতাবন্ধু, এর সুরক্ষা একান্ত আবশ্যক। ভারতর

শ্রোতা বন্ধু, আপনার শুণুলে পরে পরে কতটি সুগম সঙ্গীত আকাশবাণী বারিপদা। আসন্তু শুণবা একক হিন্দি কথাচিত্র গীত কার্যক্রমে হিন্দি কথাচিত্র আশিক বানায়া আপনে পরে পরে কতটি গীত।